0: Adverteer nu bij Vahon Hindoestani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Dit is het Vahon Hindoestani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Nederlanders tonen minder interesse en vertrouwen in het dagelijkse nieuws dan voorheen. Dat blijkt uit vandaag gepubliceerde Digital News Report. Vooral jongeren tussen de 18 en 34 jaar haken af. Sinds 2018 daalde de belangstelling van 61 naar 45%, terwijl de groep zonder interesse fors groeide naar 14%. Een 44-jarige Rus die kritisch over Vladimir Poetin schreef, is maandag in het oosten van Polen doodgeschoten. De schietpartij vond plaats in Podlaska, dicht bij de grens met Belarus. De Poolse politie vermoedt de moordzaak, maar kent het motief nog niet. Er is nog geen verdachte opgepakt. Irene Wüst is benoemd tot chef de mission van de Olympische Zomerspelen van 2028 in Los Angeles. De 40-jarige oudschaatster neemt het stokje over van Pieter van der Hogeband. Bevalt die samenwerking, dan bekleedt ze die functie ook tijdens de Winterspelen van 2030 in de Franse Alpen. Wüst is de eerste vrouw in deze functie voor de valide sporters. Een B-52 bommenwerper van de Amerikaanse luchtmacht is kort na het opstijgen neergestort bij Los Angeles. Bij het ongeluk zijn 8 Amerikaanse bemanningsleden om het leven gekomen. Het toestel voerde een routinemissie uit waarbij een nieuw radarsysteem getest zou worden. Onder de doden zijn 2 medewerkers van Boeing. En dan het weer. Vanochtend is er veel bewolking met kans op buien in het oosten. Gedurende de ochtend nemen de buienkansen af en breekt de zon door. Later lopen de temperaturen op naar zo'n 14 tot 19 graden. In Noord-Nederland waait een matige oostenwind. En tot zover het nieuws op Vahon Hindoestani Radio.
0: Live vanuit onze high-tech studio in Den Haag. Vahon Hindoestani Radio.
2: Har dil se hamara nata hai. हर दिल से हमारा रिश्ता है हर रोज की तरह हमसे तुमसे होगी प्यारे प्यारे बातें और कुछ प्यारे प्यारे गाने हम आप लोग के सुनाने वाला है जहां तक ये आवाज पहुंचे जहां तक लोग मुझे सुनते हैं हमारा प्यार भरा पैगाम पहुंचे ढेर सारा मोहब्बत पहुंचे आप सब जानते हैं हम सब चून है द एवरग्रीन लव फॉर हिंदुस्तानी रेडियो पे हम आप लोग के आज चलेंगे कुछ मूवी एक मूवी है जिसे काफी अच्छे अच्छे गाने हैं और देखा जाए हरियाली और रास्ता के हम कुछ गाने आप लोग के सुनाएंगे आज मेरा प्रोग्राम ऐसे रहेंगे हम हर गाने सुनाएंगे आप लोगों के अच्छे अच्छे गाने जो हरियाली और रास्ता में गाया गया है तो हम ले चलते हैं पहला गाना लेके चलते हैं हरियाली और रास्ता के नेखंतिन तो इन सस्तक के जिसमें मनोज कुमार माला जीना ने काम किया है शंकर जाई किशन का ये म्यूजिक है और हम सुनते हैं हम आप लोग के सुनाते हैं चलो मिलके सुनते हैं

0: ना कोई रहा है ना कोई रहेगा। जोहर महमूद इन गोवा नेकंतिन फैन सस्त का गीत था दोस्तों। हम थे आपके आपके साथ अनिल सरजू, जो पूरा प्रोग्राम को आपको सुनाया है और उम्मीद है आप लोग के ज़रूर पसंद है ये प्रोग्राम। ठीक है दोस्तों, अभी ठीक है यहाँ से हम कहते ही अपना आप सबको राम राम नमस्कार।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2 7 4। मेरे इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Miss Indian Beauty Pageant 2026 op zaterdag 27 juni 2026 vindt in Almere de spectaculaire finale plaats van de derde editie van de Miss Indian Beauty Pageant Nederland. Een unieke avond van glamour, cultuur, entertainment en talent. Speciaal voor de Indiaanse en Hindoestaanse gemeenschap in Nederland. Miss Indian Beauty Pageant is de officiële Nederlandse partner in de selectie van de wereldberoemde Miss Indian Worldwide. Tijdens deze spectaculaire finale strijden de finalisten in de categorieën Miss en Mister en felbegeerde kroon en de kans op de Nederlandse internationale vertegenwoordiger op het wereldpodium. De finale vindt plaats op zaterdag 27 juni 2026 om de 1500 uur tot 2100 uur in het Oostvaarden College in Almere. Verwachten! Van vol indrukwekkende Bollywood entertainment, culturele trots en een onvergetelijke show voor de jong en oud. Koop je ticket dan bij je tickets via mibb.nl ticketen. Miss Indian Beauty Pageant 2026 was schoon het talent, cultuur en samenkomen.
2: Advocaten kantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De fabrikant van elektrische bussen Ebusco bevindt zich financieel nog altijd in zwaar weer. Door vertraagde maatregelen kampt het bedrijf met grote problemen rond het dagelijks werkkapitaal. Hierdoor is er materiële onzekerheid over de voortzetting van de bedrijfsactiviteiten. Ebusco voert gesprek over verkoop van onderdelen om extra kapitaal te kunnen genereren. Archeologen hebben in het Nijmeegse Waalfront het grootste Romeinse badhuis van ons land blootgelegd. Het complex besloeg ruim 4900 vierkante meter en was daarmee dubbel zo groot als vergelijkbare vondsten in Voorburg en Heerlen. De stad Ulpia Novio Magnus kreeg rond het jaar 100 na Christus onder keizer Trajanus grote stenen publieke gebouwen. Een 2-jarig jongetje is overleden na een val uit een raam op de tweede verdieping in Rotterdam. Het tragische ongeluk gebeurde gisteravond aan de Frans Bekkerstraat in de wijk Saarloos. Ondanks reanimatie door toegesnelde hulpdienst en vervoer naar het ziekenhuis is het slachtoffertje aan zijn zware verwondingen in het ziekenhuis bezweken. Venezuela moderniseert het verouderde elektriciteitsnet via een nieuwe overeenkomst met het Amerikaanse bedrijf General Electric. Deze samenwerking moet de dagelijkse stroomstoringen van 10 uur beëindigen. Interim-president Delcy Rodríguez noemt het herstel van de essentiële dienst een historische stap voor het land na jaren van zware achteruitgang. En dan het weer. Vanochtend is er veel bewolking met kans op buien in het oosten. Gedurende de ochtend nemen de buienkansen af en breekt de zon door. Later lopen de temperaturen op naar zo'n 14 tot 19 graden. In Noord-Nederland waait een matige oostenwind. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.
0: हर दिल से हमारा नाता है, हर दिल से हमारा रिश्ता है, हर रोज की तरह हमेशा की तरह आपसे आज भी होगी कुछ प्यारे प्यारे बातें और सॉन्ग्स हम चलाएंगे जो आपको पसंद है, जहां तक ये आवाज पहुंचे और हर एक सुनने वालों को हमारा राम राम नमस्कार अदाए बरस और सत्यकाल हो। मैं हूं आपके खिदमत में अनिल सारजू, जो आपके साथ देंगे और कुछ पुराने पुराने गाने हम आप लोग के जरूर सुनाएंगे। जहां पे जिस घर में दुख है या मातम है, पूरा फाहुन टीम उसका दुख में शामिल है। जहां पे खुशी है वहां पे भी हम साथ है। दुख और सुख में हर एक को सदा साथ देना चाहिए, वैसे हम भी आपके साथ है। चलो दोस्तों, हम प्रोग्राम को आप चलाएंगे। एक घंटे तक हम कुछ हिले मिले जुले गीतों से आपको जरूर सुनाने वाला है। मिलकर हम सब सुनेंगे आज का प्रोग्राम और हर एक जरूर इस प्रोग्राम को पसंद करेंगे। मैंने कुछ गाने चुन के रख चुका है। मूवी हम सफर, जिसमें जितेंद्र शर्मिला टैगोर ने काम किया, लता

0: तुम्हें ने दिल को दिल समझा नहीं है। मैथ मुकेश फिल्म चांद ग्रहण में से ये गीत हमने निग्रहण में से ये गीत हमने
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहम हिंदुस्तानी रेडियो।
2: U luistert naar Hindustani Radio,
3: Radio
4: Fahon.
3: Digitale radio,
4: fahonfm.nl.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Het Belgisch Openbaar Ministerie eist 27 jaar cel tegen Paolo Falzone voor het dodelijk carnavalsdrama in België. Hij reed in 2022 onder invloed 7 mensen dood. Tegen medepassagier Antonio Falzone is een gevangenisstraf van 2 jaar geëist voor hulpverzuim. De rechtbank doet woensdag uitspraak over de straffen voor beide mannen. Oekraïnse troepen hebben een belangrijke olieraffinaderij in Moskou aangevallen met lange afstandsraketten en drones. De Russische luchtverdediging schoot 60 toestellen neer, maar het complex vatte wel vlam. Deze aanval verstoort de regionale brandstofvoorziening ernstig en leidde tot tijdelijke sluitingen van luchthavens vlakbij de hoofdstad. Oekraïne bestookt al ruime tijd dergelijke strategische Russische installaties. De fabrikant van elektrische bussen Ebusco bevindt zich financieel nog altijd in zwaar weer. Door vertraagde maatregelen kampt het bedrijf met grote problemen rond het dagelijks werkkapitaal. Hierdoor is er materiële onzekerheid over de voortzetting van de bedrijfsactiviteiten. Ebusco voert gesprek over verkoop van onderdelen om extra kapitaal te kunnen genereren. Archeologen hebben in het Nijmeegse Waalfront het grootste Romeinse badhuis van ons land blootgelegd. Het complex besloeg ruim 4900 vierkante meter en was daarmee dubbel zo groot als vergelijkbare vondsten in Voorburg en Heerlen. De stad Ulpia Noviomagnus kreeg rond het jaar 100 na Christus onder keizer Trajanus grote stenen publieke gebouwen. Het weer tot slot. Vanmiddag is het wisselend bewolkt met geregeld zon. Het wordt zo'n 20 graden in het noorden, lokaal 25 graden in het zuidoosten. De wind is zwak tot matig en waait in Zuid-Nederland uit het westen. In het noorden draait deze van oost naar noord. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Hari kaam ke liye, har advertensi ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07536522447। मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Den Haag heeft het Binnenhof, de Hofvijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
0: चलिए आपका स्वागत करते हुए हम पेश कर रहे हैं एक गीत आयशा जी और रफ़ी साहब की आवाज़ में फिल्म हर एक कांच की चूड़ियाँ में से निकाल कर हम ये गीत आपको सुना रहे हैं और देखा जाए हाँ ये फिल्म में विश्वजीत ने काम किया है और नैना शाहू किशोर शाहू की सुपुत्री यानी बेटी है। तो आप ये सोचोगे ये नैना शाहू कौन है और किशोर शाहू कौन है। किशोर शाहू प्रोड्यूसर डायरेक्टर है लेकिन किशोर शाहू ने फिल्म गाइड में वो पति का रोल किया है वहीदा रहमान का। वहीदा रहमान ने पति का रोल जो किया है किशोर शाहू वही किशोर शाहू उनकी बेटी है ये। तो चलिए गीत हम आपको सुनाते हैं इस तरह से।

और छलकी न जाई गोलियां, छलकी न जाई, बोले धीरे धीरे चलो और घगरी छलक न जाए। तो दोस्तों हम चलते हैं यहां से और आगे को। अब देखो भैया, एगो लड़का, बड़ी दुख भरी कहानी है, कहानी ना समाचार है दोस्तों। एक बरिश के लड़का बल्टी में बुड़ के मर गए भैया। सूरीनाम देश लारवेई के बातचीत हुए है और बप्पा गए देखे तो बेटुआ एक बरिश के लड़का के मुड़ी बल्टी में नीचे है, गोड़ ऊपर है और नत्यूरक बल्टी में पानी रहा हुई भैया, और लड़का वही में बुड़ के मर गए है। बड़ी दुख के बात है। फरनीम दत किंचे in the keuken met zijn hoofd in een met water gevulde emmer terechtkwam en terechtkwam, waarna die kind is overleden. Mensen, en je hebt me verteld, bapua larkwa ka haldi se bahri nikar ke aur oke kabul reanimeer kari se ga, maar larka na bachai paai se dosto, बाप लड़का ना बचा। इसे बड़ी दुख भारी कहानी है। इसे भैया एक आदमी लाश हो गया रहा, एक भाई लाश हो गया रहा और ओकर भाई ओके ढूंढे है, खोजे भैया लाश हो गया रहा। तो अब जाए के भैया मिलल है भैया, तब बोलिए कहाँ मिलल है भैया, एगो रास्ता का नाम बा अधीन वैक्सीरी नाम में, और ये बेचारा के वहाँ पे ततई से टंगल रहा भाई अनुमान क्रिक मान रख डिस्क्रिप्शन से लीफन तुन है से इनफॉरमिस्ट ब्रो लीफस लूज आंत्र ऑफ अन एंड बूम लांग्स द अधीन वैक इन सूरीनाम। अब बोलो पेड़ लगे होके मिलल है। फॉर नो मन वॉट द रिस्लाख तो फॉर बुधवार से इलाज भैल असोमार के मिलल है। वारफान ओकर लेखाम फरकेर द आल इन फेर स्टार फॉर उन बिंग निमें से। ये भी एक बहुत दुख भरी दुख वाद बात है न्यूज है दोस्तों। साथ है साथ भैया बोले जिसके हाथ में लाठी वही ले जाएगा भैंस। अब चिनोआ भैया बंदूक ले ले और जंगल में है जहां सोना खुदा है, एकर मारे में पार्लियामेंटारियन प्लाट्स फ्राख तेगर में अनवी से खेत स्वार बवापन दे शिनीसन ऑफ हेट खैल खोद फेल्डन में से कहने के। अब उस सबके विश्वास ना भैया अपन फैल खेत सबन अपरे करे है, इसको उतू सुर जाती के हुआ विश्वास ना भैया, बोले उसे फैल खेत ना कर पावे हैं। दारम द एकर बारे एनडीपी पार्लियामेंट रायमोन सपून बोले हैं सोमवार के दयाना में, बोले सोरखन आउट ओवर द बिल्डिंग जो सोशल मीडिया पे दिखावे कि स्वार चिनवा लो बड़का बड़का बंदूक कैमोफ्लाश क्लेडिंग लेके और सोना जहां खोदे उस सबके हुआ बेनलात में से बनबा। एकर बारे में हनीश मनोरथ का बोले है, बोले एकर बारे में तू का बोले, बोले तू मिनिस्टर बाटे कौन सी बाटे एसिक्यूटर सर वेकन बिल in de area aan de goudwinning waar gewapende niet-nationale zich demonstratief opstellen naar de gemeenschap toe. Our NDP Rabin Permisser bole bezorgdheid uit over de aanwezigheid van gewapende groepen in het binnenland. Daarnaast wees hij de grote hoeveelheden chemicalium die naar de goudvelden worden gebracht en de mogelijke gevolgen zoals van het milieu. Toen dus toe Amblon Janehe niet zo lang geleden वहाँ पे घर और तुरात्र भैया और रहा अने दुई को प्रोजेक्टर रहा और वहाँ पे भी वापन बड़का बड़का बंदूक लेके सब पकलाई के ऊपर बैठल और घर हुआ तुरात्र भैया। तो एकर बारे में भी ओफेल्डिंग में के हुआ देशवा के स्कौतु के है स्कौतु के भैया सुर जाति के ही तो पर्टिकुलर हमने किला अपन एक फेलखेत खतीन बंदूक ले ले और हुआ पर का बोले अपन अपन भवाक करे है। तो ये बात है जनता कि हमारा सूरीनाम में बोले जेकर हाथ में लाठे वही भैंस ले जाए तब बंदूक ले ले अपरे के करे है। और तू जाने है बंदूक के ताकत कितना जबड़ है भैया, देश अमर मोर्दन मराई गए कहीं कुछ ना भैल, हुआ मोयवाना के मराई गए कहीं कुछ ना भैल। तो जेकर हाथ में सूरीनाम में बंदूक है भैया वही जीते है। रोफट बंदूक ले चले आदमी के लूट लूट चल जा है तो बंदूक भाई बड़ी ताकत। अब देखो फेल ऑफ हाल पारा में बहु गंध मचल भैया, बड़ी गंध बचल है। बोले ऑन द ड्रग सेस मांदे बता लेंगे अख्तर स्टांत है भैया लोग के, बोले है
हम लोग 6 महीना पैसा ना पहली बाटी जोन जाए लेकिन हम लोग घर के दो तीन महिला जोन उठाइला फेड ऑफ हालिने डिस्ट्रिक्ट पारा स्टार्ट ऑन द ज्वार ड्रग दो बटालियन अखस्तंदन हुआ के अंदर नहीं बस बोलेगा अफाल फरसामलिंगन सामलिंगन देसे एन पैट्रिक कैंसन है wachten de uitvoerders al meer dan 6 maanden op hun vergoeding, waardoor de dierverlening in gevaar komt en hygiëne in het district onder de druk staat. Mensen, ondernemers kunnen kosten niet blijven dragen. Toen via regering kakeren, hier paisana bereid, onderwijs ke paisana bereid, heb ik ke paisana bereid, de bootwal ke paisana bereid, maar dit is geen nieuw mensen. Dit kennen we allemaal in Suriname, dat mensen jaren niks hebben gehad, dit raar een onderwijs ke paisaren achterstaan. Hoe ondernemers kunnen kosten niet blijven dragen. Hier wordt de samenwerken met de minister veel ophaal. Valt onder directoraat van openbare groen en afvalbeheer. Or ken het een kensenhuis willen regelmatig overleggen. Is de minister van openbare werken. Zee. Hij gaf aan dat de volgende beschikbare informatie. Administratieve voorbereidingen. Grote diensten zijn afgerond. En dat de uiteindelijk betaling afhankelijk zijn van de beschikbaarheid van de financiële middelen. Dan kan je ze weer bolen administratie. Bolen administratie is een middelke en de koopkrachtversterking. Kapijzen aan paaien gaan. Dan doen jullie toch je werk niet goed. De administratie achterstaan, Bart. Dan zijn jullie niet op tijd met jullie werk. Jullie moeten je lang gewoon goed draaien, mensen. Mensen moeten op tijd betaald worden, zoals de boothouder, schoolmensen, leerkrachten en nu de ophaaldiensten. Ik raad hun ambtenaar de zoam een kontje krijgen om herhaling van de problemen te voorkomen, werkt de DC. Structurele oplossing, mensen, bolle he, ihega, broekopondo medusto, jahape, para medusto, jahapare. लोग पैसा ना पैसे तो यहाँ पे भैया हमारे रोनी ब्रेंसवाइक का बोले रखेरिंग ही फिन बलांस्टेलिंग इन फॉर हार एकन बखरूटिंग रखेरिंग रोनी ये कोई बोले आफत चीज बोले भैया और रोनी बोले हैगा बोले फंदाख बोले है खबेले को सिचुएशन दैट ये नेशनल असेंबली अंदर हाफ घंटा यूर लातिक आइल है और बोले हैगा जो आईबो करल है तब बोले प्लस 3 12 बजे शुरू भइल है और हम लोग के फीपी जो बोले 12 बजे ना 11 बजे आस पर फ्राग मा आप सिट यू ऑलमाल इन द डीएनआ द लिखदार Zitten jullie te liegen daar, mensen? De ene voorzitter van de DNA die zegt dat er 10 uur afspraak was. En de vicepresident die zegt 11 uur hadden we afspraak. Maar dat begon om 12 uur. Dus hoe dan ook, of het 10 uur is of 11 uur. U bent gewoon te laat. De voorzitter schoof zijn kritische kanttekening beslist niet onder de stoelen of banken. Brunswijk bolle hegeker bare mee. Bolle eigen begroting, hij vindt het een kwalijke zaak dat op dergelijke wijze wordt omgegaan met het parlement. Op de Brunswijk beklemtonen dat deze kwestie absoluut geen ongeplande situatie betreft, maar de materialen van zwaarwichtige ardimanden van tevoren is besproken. Toen Brunswijk ik erbaren met van ja, hoe aap het matjaai ze. En dan geef ik hem groot gelijk, mensen. Mensen moeten ze werk goed gewoon doen. Abuanka bole, degenen die het gat hebben gegraven klagen vandaag, Wang bij jou weken bole, holowat, loopre, kodle bolus op klakkere, van het heuge, hoestraat, geholwon, baradin, se kodele, bij jou. Ah, 2000, zoveel ze kan ik ketra, desam loke, chichak, leder, oige. Oibole, als wij geld lenen om oude schulden te lossen, waar is dan de economische productie die ervoor zorgt dat we in de toekomst minder hoeven te betalen, werd vandaag per voorgehouden door de VHP assembleelid Gangarai Wang in de Nationale Assemblee. Vandaag is het hoogste college van de staat een aanvang gemaakt. Begroting ke bare mein, behandeling ke bare mein. तो ये जो बखरूटिंग के बारे में बहुत ज़्यादा आप देखो बैतलान से साखा के मिनिस्टर के है भैया हम लोग के आउट फोर्स फन दिया ना और वो हैगा मनीष्वर भी अब वो है मिनिस्टर फन बैतलान साखा के अब वो क्या बोले 1/5 तक दर्जन अमतनारन
के बोले हम लोग पैसा ना भरेला, बोले इन फाइव तक दैसे आदमी के हम लोग परसों के आदमी के हम लोग पैसा भरेला, पता ना उस आमतनार है कि ना, मैं बोले इन फाइव तक दैसे आदमी के बोले हम लोग पैसा भरेला आमतरान अपराध, तब वो उस के आदमी से राशि कलप ना हुए भैया, अब तय ना रहे हैं तो काम कोप क्राफ्ट स्टेरकिंग का पैसा ना भरा है, अब हाल के पैसा ना भरा है, स्कूल के एक्स्ट्रा जो सामान कमाई से ना भरा है, तो Het ene feit dat duizend wel pijsa bara he, en amtenaren ke dat maakt de minister binnenlandse zaken Marinus van B bekend volgens de bewindsmans is er huidige situatie, Barisense scheef gegroeid en zijn structurele maatregelen noodzakelijk om orde op zaken te stellen. Ja, we bataille geheer, ik er waren discussie bij hele bullet 2000 zo genoemde spook ambtenaren, hega John Kabik kampen nawe, doe hij jaar en mieke pijsa bara he. En personen van wie de aanwezigheid en werkzaamheden nader onderzocht moeten worden. Daarbij gaf hij aan dat de overheid niet langer alleen spreekt. Die 51.000 ambtenaren hebben, maar over circa 51.000 personen die door de staat worden betaald als ambtenaar. Ik spreek niet meer over 51.000 ambtenaren, maar over 51.000 mensen die door de overheid worden betaald als ambtenaar. Al dus de minister, op een verschil tussen personeel bestanden en dienstverlenging. De ego screen corona bij kon admin awe kampe, kon admin na awe heen. Omscholing en herplaatsing. De regering werkt volgens de minister aan een traject om overtollig personeel om te scholen en waar mogelijk te begeleiden. Tot dus toe, kap hamar de swa sudhari bhaiya, sudhar jao, sudhar jao, sudhar jao, padal padal admi hai, maar als u ziet namelijk hun ontwikkeling, namelijk in een land hoe je bepaalde dingen moet aanpakken, dan laat het de wensen over mensen. Laten we daar zeker erover nadenken. Hoe gaan wij ons land namelijk vooruitbrengen? Ik hoor van ogen uit straten op Bari Bari Holla. Oh ja, het is een troebele spiegel geworden van het land. Een spiegel waarin onze rechtsstaat, onze bestuur, internationale financiering, uiteindelijk ook het vertrouwen van de burger samenkomen. We willen iedere partij lijkt namelijk gelijk te hebben en toch verliest iedereen. Of beter gezegd, de samenleving, die verliest mensen. Orbole Hega, een perspectief heeft bij Italië een sterk punt. Een overheid kan die selectief bepalen welke rechtelijke uitspraken zij wel en niet uitvoert. Anders wordt de rechtsstaat uitgehold, mensen. Toen, ja, Pawi Rejo kabole hebben, ja. Bole financiële situatie, bole bout uitdaging, maar deze me ba. Ibi en DNA hega. O bole hem luke financiële situatie, joon hega. Financiële behoefte, joon hega overheid ke. Bole op het voorgestelde schaalschuldplan zei dat de NPR-fractieleider Gerald Pawirojo zomaar een radioprogramma pego bolise. Bole hega, bole verkeerd Surinaamse financieel in een uitdagende situatie. De bole DNA is gisteren in openbare vergadering bijeengekomen voor de behandeling van het onderwerp tot vaststelling van de staatsbegroting 2026. Ke, ke, voorzitter John he Gerald Pawirojo ke, ouwe VP. Mensen, or eh is het bolletra mo kinka systeem, maar het systeem wordt het niet letterlijk kinky mensen, dat hebben wij niet gezien. Madura bhaiya andolan jane Nicolas Madura ke Amerika utha lege Trump aur okar saakh for the rechter ja hai aave hai aur Venezuelanse ke aur president Nicolas Madura heeft zijn juridische thema bole hai team in de Verenigde Staten uitgebreid met een prominente advocaat in aanloop naar zijn strafzaak, terwijl voormalige leider zich voorbereidt op een langdurige juridische strijd tegen ernstige aanklachten, wordt de zaak wereldwijd gevolgd vanwege de mogelijke politieke gevolgen voor Venezuela. De lade bhaiya jabar advocaat lewe paiso to hai Madura ke bhaiya aur bole langdurig kitna din hoge ban hai Madura dono parani advocaat Ana Estifao bole die eerder deel uitmaakte van van een rapper. Zijn Diddy komt de bevoegdheden
de toevoeging van de ervaring strafpleiter. To yahan bataye gaye hai ki aside madura lade bhaiya ki hame chodo hame chodo hame chodo aur madura ke america pakad ke jakde baaj hal mein bhaiya bataye gaye de komende maanden zullen naar verwachting in het teken staan van juridische procedure waarbij verdediging mogelijk niet alleen de aanklachten zal aanvechten, maar ook de regelmatig van Maduro's arrestatie ter discussie zal stellen. To ye buitenland ke nieuws bhi hum aap log ko patate janta aap log jante hain wo moet alles in huis hebben een beetje algemene nieuws te gaan lezen voor ons alle mensen. Yo, je kan niet alles, maar je gaat je best doen toch bepaalde dingen, bepaalde nieuws toch te gaan lezen. Tropische temperaturen, benauwdheid en plaknachtig dit weekend wordt puffen. Ja, likhale bhaiya hamna bolila. यहां पर लिखा गया है लेकिन उसके बाद हम चलते हैं और आगे भैया 4.5 बरिस के जहलपाई से सितार्त एगो जगह के नाम बा सितार्त 4.5 बरिस के जहलपाई से अख्तन सेफ तक यार के अपन माई के माढ़ाड़ी से एक मिला और होखरा स्ट्राफदान ओपनबार मिनिस्टर हाथ के एस 2023 met ook een overdosis insuline deze ga. De juiste justitie eist 2 weken geleden een 56-jarige Josine Eske niet meer terug de cel in. Bolle de rechtbank vond de straf eist te laag omdat die een onvoldoende afschrikwekkende werking naar anderen heeft. De verdachte krijgt een milde straf voor moord. Stel ze rechtbank, dat komt dooral dat de pleeg gepleegd is in een heel bijzonder context mee. Obolehe, omdat de vrouw van minder toereikingsvatbaar is. Daarnaast heeft de zaak volgens de rechtbank lang geduurd. Er verklaart dat ze haar moeder op eigen verzoek een hoge dosis insuline heeft gegeven. Omdat de vrouw eerder gezegd had niet meer te willen leven. Volgens de rechtbank is niet vast komen te staan dat de moeder een serieuze, weloverwogen, duurzame wil had van het overleden. Tabolehe, maar mij apre hem mee बोले रहा कि हमें बहुत दिन ना मांगिला जिए बोले हमें तुम्हार ढार लेकिन कहीं फरकलारिंग ना है दोस्तों और फरकलारिंग जना है कहीं तो जाओ 4.5 बरिस के पीपा ट्रैक करो तुलों जानो चीजवा कैसे अब देखो उकरीन भैया रूसलान के उल्टे अनफॉल करे है ओली रफ ने मॉस्को में और ड्रोन से असाइड उक्रेन दागे भैया उक्रेन हैव अ रशियन ओली रफिनरी अनफॉल इन मॉस्को मेल द उक्रेन से प्रेसिडेंट ओसेलेंस्की बोले है बोले अब की हम लोग मॉस्को में कल्ली बाटी फन उक्रेन लंग afstand raketten willen hem lopen naar Liberty. Hoe ook burgemeester Moskou willen hem burgemeester Moskou ke kietjewa raffinaderij me lagel he. Of willen hij 35% van de brandstofbehoefte van de hoofdstad. Willen hij de voorziet volgens de Oekraïense nieuws. Willen hij volgens Russische luchtverdediging Moskou met 60 Oekraïense drones bolle neergehaald, bolle 60 bolle hem gereli he, bolle vanwege de aanvallen werden de luchthavens bij de hoofdstad tijdelijk gesloten. Russische reizigers hebben bijna dagelijks te maken met de annuleringen of vertraging van vluchten door de dronewaarschuwingen. Rusland moet gedwongen worden een eind te maken aan de oorlog tegen ons volk. Ik erbaarde met Zelensky bolle hega. Oekraïne vormen een belangrijke onderdeel van de werkelijke druk. Bolleke, hamle druk karila. Rusland ke jahi jhagadwa. Ban kareke. Obolo doro jahe. De gauwe dit doen toch mensen. Zo gaat het.